এলএলসিলে ডিআরপি দ্য রিলিফ প্রোডাক্ট স্টার জেন্টল আয়াজ লুব্রিকেন নায়গ্রা কার্বোক্সামিথাইল সেলুলোজ সোডিয়াম 0.5% স্টেরাইল নায়গ্রা 0.5 FL ফির তা বোলাইরহেকো ছ, কারণ স্টেরাইলিটিকো আশ্বাসনকো অভাব। আমেরিকী খাদ্য তথা ঔষধি প্রশাসনবাট খাদ্য উৎপাদন ফিরতা WFM খরিদ এলপিলে ফ্রমেসেরি কোঅপ ডেমিন কেবিচার্ম র বেজিয়াম কেবিচার্ম ফিরতা গর্দেছ। সেলফ লাইফ 30 দিন, সবই মিতিহরু 7/1/0/2/0 সম্মর সমাবেশ সহিত, কারণ অঘোষিত অন্ডাকো এলার্জি। হাত ধুনু সাবুন র সফা পানিলে হাত ধুনু রোগবাট বজ্নে সবই ভন্দা সরল তরিকাহরু মধ্যে এক হো। আপনো হাতকো সবই ভাগহরু কমতিমা 20 সেকেন্ড সম্ম ধুনুহোস্, বিশেষ করে খানা খানু অঘি র শৌচালয় প্রয়োগ গরেপছি। যদি সাবুন র পানি উপলব্ধ ছৈন ভনে অ্যালকোহল আধারিত হ্যান্ড রবলে পনি কাম গর্ছ। সফা হাতলে ধেরী সংক্রমণহরু ফৈলিনবাট রোক্ন মদত গর্ছ। পখালা র ওরাল রিহাইড্রেশন, পখালা সানা বচ্চাহরুকো লাগি খতরনাক হুন সক্ছ কিনভনে এসলে শরীরমা পানি র লবণকো কমি গরাউছ। নির্দেশন অনুসার মিশাইকো ওরাল রিহাইড্রেশন বোলে ইউ হরাইকো তরল পদার্থলাই প্রতিস্থাপন গর্ছ র জীবন বজাউন সক্ছ। বচ্চালাই তরল পদার্থ খুয়াই রহনুহোস র খুয়াউনুহোস্। দিশামা রগত ছ ভনে বারম্বার বান্ত ভইরহেকো ছ, আখা ডুবিরহেকো ছ বা বচ্চালে পিউন সক্দৈন ভনে তুরুন্তে হেরচাহ গর্নুহোস্। নবজাত শিশুলাই স্তনপান গরাউনু, বিশ্ব স্বাস্থ্য সংগঠনলে জন্মেকো পহিলো ঘন্টা ভিতর স্তনপান শুরু গর্ন র পহিলো ছ মহিনাসম্ম আমাকো দুধ মাত্র খুয়াউন সিফারিশ গর্দছ। আমাকো দুধলে বচ্চাহরুলাই সংক্রমণবাট যোগাউছ র পূর্ণ পোষণ দিন্ছ। দিন র রাত মাগ অনুসার খুয়াউনুহোস্। যদি দুধ পিউন পীড়াদায়ী ছ বা বচ্চাকো তৌন বড়িরহেকো ছৈন ভনে সহযোগকো লাগি স্বাস্থ্য কর্মীলাই সোধ্নুহোস্। গর্ভাবস্থামা খতরাকা লক্ষণহরু, গর্ভাবস্থামা কেহী লক্ষণহরুলাই ঢিলাই নগরী হেরচাহ আবশ্যক পর্দছ। এসমা অত্যধিক ইউনিবাট রক্তস্রাব, ধমিন ও দৃষ্টিশীতকো গম্ভীর প্লাউকো দুখায়, উচ্চ জ্বরো, তীব্র পেট দুখায় বা বচ্চা সামান্য ভন্দা ধেরী কম চল্নু সমাবেশ ছ। যদি ই মধ্যে কুনে পনি ভয়ো ভনে তুরুন্তে স্বাস্থ্য সংস্থামা জানুহোস্। নিয়মিত প্রসব পূর্ব যাঞ্চমা উপস্থিত হুনালে আমা র বচ্চা দুবাইলাই সুরক্ষিত রাখন মদত গর্দছ। বাল্যকালমা খোপ লগাউনু, খোপহরুলে শরীরলাই দাদুরা, পোলিও র লহরে খোকি জস্তা গম্ভীর রোগহরুসঙ্গ লড়ন তালিম দিন্ছ। আপনো বচ্চাকো খোপ তালিকা অনুসার রাখনালে উত্তম সুরক্ষা প্রদান গর্দছ র যদি কুনে ছুটেকো ছ ভনে ক্যাস অপর ডোজহরু উপলব্ধ ছন্। সুরক্ষাকো লাগি খোপহরুকো ব্যাপক রূপমা অধ্যয়ন র নিগরানী গরিন্ছ। আপনো স্থানীয় ক্লিনিকলাই সোধ্নুহোস কি তপাইকো বচ্চালাই কুন খোপহরু দিইনেছ। সুরক্ষিত পিউনে পানি, অসুরক্ষিত পানি পিউদা জাড়া পখালা হৈজা র টাইফয়েড হুন সক্ছ। যদি পানি অসুরক্ষিত হুন সক্ছ ভনে এসলাই উমাল্নে গরি উমালের বা প্রমাণিত পানি প্রশোধন বা ফিল্টার প্রয়োগ গরের সুরক্ষিত বনাউনুহোস্। প্রশোধিত পানিলাই সফা রাখিকো বাডোমা ভণ্ডার গর্নুহোস্। তপাইকো পানি সুরক্ষিত গর্নালে তপাইকো সম্পূর্ণ পরিবারলাই সুরক্ষিত রাখছ। ইউ স্বাস্থ্য জানকারী হো, চিকিৎসা সলাহ হো না, ইউ ইউনিভার্সাল হেলথ রেডিও হো, আধিকারিক স্রোতহরুবাট তপাইকো ভাষামা বিশ্বসনীয় স্বাস্থ্য জানকারী। আধিকারিক স্রোতহরুবাট প্রাপ্ত পছিল্লো স্বাস্থ্য অপডেটহরু ইহাঁ ছন্। বিশ্ব স্বাস্থ্য সংগঠনবাট স্বাস্থ্য প্রণালী বিতরণ, আপৎকালীন রাহত র মানসিক স্বাস্থ্যকো উন্নতিমা বলিও সহকারীলাই মান্যতা দিন WHOকা মহানির্দেশক জোর্ডনকো ভ্রমণমা। বিশ্ব স্বাস্থ্য সংগঠনবাট সংযুক্ত রাজ্য আমেরিকাকো ফিরতাকো সূচনামা WHOকো কথন। বিশ্ব স্বাস্থ্য সংগঠনবাট ডেভিড নাভারোলাই শ্রদ্ধাঞ্জলি। আমেরিকী খাদ্য তথা ঔষধি প্রশাসনবাট ঔষধি ফিরতা স্টার্লিং ফার্মাসিউটিক্যাল সার্ভিসেস এলএলসিলে ডিআরপি দ রিলিফ প্রোডক্ট স্টার জেন্টল আয়াজ লুব্রিকেন নায়গ্রা কার্বোক্সামিথাইল সেলুলোজ সোডিয়াম 0.5% স্টেরাইল নায়গ্রা 0.5 FL ফির তা বোলাইরহেকো ছ, কারণ স্টেরাইলিটিকো আশ্বাসনকো অভাব। আমেরিকী খাদ্য তথা ঔষধি প্রশাসনবাট খাদ্য উৎপাদন ফিরতা WFM খরিদ এলপিলে ফ্রমেসেরি কোঅপ ডেমিন কেবিচার্ম র বেজিয়াম কেবিচার্ম ফিরতা গর্দেছ। সেলফ লাইফ 30 দিন, সবই মিতিহরু।